0: अब से मुर्गी पालेगी। बच्चे काली बिल्ली के, अब से मुर्गी पालेगी। बच्चे काली बिल्ली के, लड़ना भिड़ना बात बुरी, कहे से आने दिल्ली के, क्यों वो गोली खाए पाए जो लड्डू दिल्ली के। चली लड़ाई भारी रे, टल टलम टम टलम टल, चली ये फौज हमारी रे, चल चलम चल चलम चल।
1: You are Ujala Radio Headlines. De Israëlische premier Netanyahu wil een onderzoek naar de anonieme bronnen van de bekroonde documentaire NASA over de oorlog in Gaza. Bij een luchtaanval op een goudmijn in het noorden van Soedan zijn 10 mensen om het leven gekomen. De mijn ligt vlakbij de grens met Egypte. Een prominente republikeinse senator in de Verenigde Staten denkt dat president Trump mogelijk de wet overtreedt met zijn deal over Russische diesel. Rusland heeft opnieuw Oekraïnse energievoorzieningen aangevallen, dat meldt president Zelensky. En tot zover de headlines op Ujala Radio.

0: उजाला पेश करे है डे वाली फेस्टिवल ऑफ लाइट्स। एतवार एक तारीख नवंबर जोंदक इन नवंबर के दिन में थिएटर मीरवाट अम्स्टरडम ओस्टडॉर्फ में दीपावली उत्सव मनाया जाएगा। दिवाली कॉन्सर्ट से पहले दिवाली फकल ऑप्टोक्ट में आप मुफ्त में हिस्सा ले सके हैं और दिवाली कॉन्सर्ट में लाइव ऑन स्टेज कलाकारों संजय जोधा, मौसमी, इंद्रोनील रॉय, रविंदर सिंह बेदी, सत्यम माता दिन, अविष्कार ऑर्केस्ट्रा के साथ जिसका लीडर है माएस्ट्रो रोनी भिखारी, प्रेजेंटेशन के लिए स्टेज पर होंगे सुधीर एंड जया। जोंदक इन नवंबर के दिन में 2:30 बजे से 2:30 से इन लोग एंड दिवाली फोर प्रोग्राम क्वार्ट ओवर थ्री ग्रेटेस्ट फकल ऑफ टॉक्ट क्वार्ट फोर फीर से कॉन्सर्ट के शुरुआत हुई पहला भाग। टिकट के दाम है 20 यूरो और 15 यूरो। इसमें है एक ड्रंक के ग्रेटेस्ट ग्रेटेस्ट गार्डरोब और ग्रेटेस्ट टॉयलेट गब्रक। जाने के चाहिए आपके कि इस बार स्टार्ट पास न रही। टिकट और जानकारी के लिए meerfort.nl जल्दी से टिकट खरीद लिए नहीं तो आपके पछताए के पड़ी। और हाँ, हमें तो जाए के पड़ी और आपके तो आवे के पड़ी। हाँ, दिवाली फेस्टिवल ऑफ लाइट्स जोंदक इन नवंबर के दिन में थिएटर द मीरफार्ट अम्स्टरडम ओस्टडॉर्फ में। अभी से आपको शुभ दीपावली।
1: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl. Ujala Radio, samen en overal, omdat jij bijzonder bent. Ujala Radio gaat overal met je mee.
2: You are.
3: Dit is het Ujala Nieuws. Goedenacht. Ik ben Sander Verschoor.
4: Twee Turkse burgers zijn in Duitsland gearresteerd vanwege brandstichting bij een Starlink-station in Polen. De brand verwoestte het stroomsysteem en de noodgenerator. Polen vermoedt dat Russische inlichtingendiensten de sabotage organiseerden om internetdiensten voor het Oekraïense leger te verstoren. Rusland ontkent elke betrokkenheid. Meta heeft geen plannen om zijn AI-brillen, ook wel de gluurbrillen genoemd, uit de handel te nemen. Alex Himmel, de directeur van Meta's brillentak, reageerde vandaag op de commotie. Hij vergeleek de ophef met de introductie van de eerste smartphones met camera. Meta grijpt in wanneer algoritmes detecteren dat het indicatielampje is uitgeschakeld. De Europese Unie kiest voor diplomatie om het internationaal strafhof in Den Haag te beschermen tegen Amerikaanse sancties. Na overleg in Luxemburg besloten ministers van Buitenlandse Zaken voorlopig geen harde tegenmaatregelen te nemen. België wil strenger optreden, maar kreeg onvoldoende steun. De sancties gaan over 6 maanden officieel in. De Canadese premier Carney roept op tot nationale eenheid voor het referendum in Alberta op 19 oktober. Kiezers beslissen dan of ze Canada willen verlaten of een proces starten voor een definitief referendum. Volgens peilingen steunt slechts 1/4 van de Albertaanse bevolking daadwerkelijk afscheiding van Canada. Tot slot het weer. Vanavond neemt vanuit het westen de bewolking toe, maar het blijft voorlopig nog droog. Pas later in de avond kan hier en daar een enkele bui vallen. Vannacht trekken vanuit het zuidwesten wat buien over. De temperaturen variëren dan van 8 graden in het noordoosten tot 14 aan de kust.
3: En tot zover het nieuws op Ujala Radio.
1: De leukste, de lekkerste en de mooiste hits. Ujala Radio, your number one radio.
5: Kopkaarten voor Diwali Festival of Lights voor zondag 1 november via meervaart.nl. Tickets vanaf 15 euro. Wacht per abner ticket Gridlina. Zondag 1 november Diwali Festival of Lights in de Meervaart.

0: उजाला पेश करे है डे वाली फेस्टिवल ऑफ लाइट्स। एतवार एक तारीख नवंबर जोंदक इन नवंबर के दिन में थिएटर मीरफार्ट अम्स्टरडम ओस्टडॉर्फ में दीपावली उत्सव मनाया जाएगा। दिवाली कॉन्सर्ट से पहले दिवाली फकलोपतोख्त में आप मुफ्त में हिस्सा ले सके हैं और दिवाली कॉन्सर्ट में लाइव ऑन स्टेज कलाकारों संजय जोधा, मौसमी, इंद्रोनील रॉय, रविंदर सिंह बेदी, सत्यम माता दिन, अविष्कार ऑर्केस्ट्रा के साथ जिसका लीडर है माएस्ट्रो रोनी भिखारी, प्रेजेंटेशन के लिए स्टेज पर होंगे सुधीर एंड जया। जोंदक इन नवंबर के दिन में 2:30 बजे से 2:30 से इन लोग एंड दिवाली फोर प्रोग्राम क्वार्ट ओवर थ्री ग्रेटेस्ट फकल ऑफ टॉक क्वार्ट फोर फीर से कॉन्सर्ट के शुरुआत हुई पहला भाग। टिकट के दाम है 20 यूरो और 15 यूरो। इसमें है एक ड्रंकी ग्रेटेस, ग्रेटेस गार्डरोब और ग्रेटेस टॉयलेट गब्रेक। जाने के चाहिए आपके कि इस बार स्टार्ट पास न रही। टिकट और जानकारी के लिए meerfart.nl जल्दी से टिकट खरीद लिए नहीं तो आपके पछताई के पड़ी। और हाँ, हमें तो जाए के पड़ी और आपके तो आवे के पड़ी। हाँ, दिवाली फेस्टिवल ऑफ लाइट्स जोंदक इन नवंबर के दिन में थिएटर द मीरफार्ट अम्स्टरडम ओस्टडॉर्फ में। अभी से आपको शुभ दीपावली।
1: Ujala Radio, dat ben jij. Jouw muziek, jouw ritme. Ujala Radio is er voor ons allemaal. Allemaal.
2: You are. You are. You are.
3: Dit is het Ujala Nieuws. Goedenacht. Ik ben Sander Verschoor.
4: Het meldpunt voor buitenlandse intimidatie gaat naar verwachting pas medio 2028 open, dat meldt het kabinet. Slachtoffers kunnen daar straks anoniem melding doen en hulp krijgen. De benodigde wettelijke basis ontbreekt nog. Het meldpunt werd 4 jaar geleden aangekondigd en volgens het ANP onderzoekt het kabinet tijdelijke alternatieven om slachtoffers eerder te ondersteunen. Na de moord op de politica Anne Whitecombe, lid van de anti-immigratiepartij Reform UK van Nigel Farage, gaat de Britse overheid de beveiliging van prominenten herzien. Minister van Binnenlandse Zaken Mahmoud verklaarde in het parlement dat de huidige regelingen tekortschieten. Whitecombe werd in juli met een hamer gedood in haar eigen huis. Door IT-problemen heerst er chaos in Albert Heijn winkels, dat meldt CNV-vakbondsvrouw Jacqueline Twerda. Medewerkers plakken voortdurend prijsstickers op schappen omdat vermelde prijzen niet kloppen, al bij de bonusaanbiedingen. Afrekenen bij de kassa gaat met kunstgrepen. De IT-systemen zijn naar verwachting dinsdagmiddag weer operationeel. Elon Musk heeft $366 miljoen geïnvesteerd in de Amerikaanse congresverkiezingen. En dat is meer dan zijn bijdrage van $290 miljoen aan Trumps presidentiële campagne. Het leeuwendeel, $158 miljoen, ging naar het Senate Leadership Fund. Anders dan eerder opereert Musk nu stilletjes en zette hij dit weekend 3000 betaalde wervers in voor de Republikeinse kandidaten. Tot slot het weer. Vanavond neemt vanuit het westen de bewolking toe, maar het blijft voorlopig nog droog. Pas later in de avond kan hier en daar een enkele bui vallen. Vannacht trekken vanuit het zuidwesten wat buien over. De temperaturen variëren dan van 8 graden in het noordoosten tot 14 aan de kust. En tot zover het nieuws op Ujala Radio.
5: Ujala Radio, देश भर में तू जाने है तो Ujala Radio, उजाला ही उजाला देश भर में। हाँ, हर गांव में, हर कोना में, ओटो में, घर में सुनाई देता है Ujala Radio, DAB Plus के जरिए। उजाला इस फन हेल नीलांग, तू जाने है तो ढिंढोरा बजा दीजिए।
1: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl.
5: Ujala Radio, raat o din, 24 ghante lagataar, aapke liye doorgaati hai. Aur ha, tu mange hai ga. Wil jij een berichtje sturen naar onze studio? Ha? Wil jij een berichtje sturen naar onze studio? Dan kan dat. Stuur je bericht naar 020-363-0808. Dilse baat kanai. Tohambi, dilse kringe. Haritjes. Raad o din. Aap hamse baat kar sakte hai.

0: आई बोझ बनमासी लो पुराना बात पुराना बात देख लो तो
1: पुराना बात या ना मोय और मोय फ्राउ ओवर है द केवर या हमने नहीं zijn naam een kever चले कि ना चले गया maar ja het is wel weer het is weer opnieuw op de markt gebracht toch de kever is toch wel een goede mooie auto hè
0: is nostalgie.
1: Ah, zeker. Nee, Aas, ik ga het in doen, Alan. Dank je wel voor je bijdrage.
0: Don,
1: voor,
0: hoi je.
1: Ha, hoi je.
0: Ik kom baat toen naar bolle, Lloyd.
1: Ik kom baat naar bolle.
0: Ik kom baat naar bolle toe.
1: हमार मुंह से एक को बात ना निकल रहे
0: बोल का भाई ले बोल बोल
1: हमार साथ
0: कौन समस्या है क्या हुआ
1: हमार साथ तो हमार साथ तो कुछ ना भाई लेगा नया इन इस गेवल हैव वेल कॉफी चाय मिडाग शो वंदा गेमाक्ट मेट एनॉर्मे बायड्रा फन चतुर आनंद पंडित आनंद दिस मॉर्गन वीर एन न्यू आउटसेंडिंग कॉफी चाय
0: बेले कोर्ट गान द आउटसेंडिंग ओवर लिफ्ट और सुनने वालों
1: मां यार मोहब्बत की कहानी
0: के बारे में
1: प्यार के बारे में
0: ये सब पुराना पुराना बात दोन वी गाँ न्यू ओवर द लीव
1: या या या या फॉलो द चैनल दंकीवेल
0: मोय सर या दंकीवेल खुशो सो यो
1: You are Ujala Radio, you hear Sunwala or Ujala Radio, kis riye program, coffee chai, midag show, yahan tak aapne sune hai. And, ja, ik hoor nu twee dingen tegelijkertijd, dat kan natuurlijk niet, hè. Dus, Ujala Radio, kis riye coffee chai, midag show, kal ka program, zarur aap sunlena, or ik wens jullie voor vandaag een hele mooie dag toe, Gaam to likra hega. Maak er een mooie dag van. En baal batjen kezaat. Jikke chuti hega. Studenten, kinderen van de basisschool. Die zijn ook vrij. Maak elke dag een mooie herinnering. Met je kinderen. Met je naasten. Aaj hai bhyana hai. जो जी आज करके तो आज कर ले een nieuwe week, nieuwe ontwikkelingen, nieuwe uitdagingen, maar gelukkig ook nieuwe kansen, toch? Nieuwe uitdagingen. En misschien is dat het mooie van een maandag. Je hoeft nog niet te weten hoe de hele week zal verlopen. Je hoeft alleen vandaag goed te beginnen. Met een beetje aandacht, een beetje geduld. Je moet ook een beetje geduld hebben, hoor. En wel lachen. Af en toe een glimlach. Een glimlach heeft ook heel veel impact op jou en, om, en je omgeving. Je toehassie, dat doe je niet aan. Dus maak er een mooie maandag van. Geniet van de muziek, van je koffie, van je chai en vooral van de mensen die je dierbaar zijn. Namaskar, goeiedag, arabna gyalakna. Blijf gelukkig en zorg goed voor jezelf. Dit was Ujala's Midday Coffee Chai, waar nieuws, warmte en muziek samenkomen. Blijf luisteren naar Ujala Radio. Bye bye, mooi zijn hier.